0: না নামত না। এন লেকাগে যদি আবু জমা করে আ উতু হাই কো জারম অন্ড জো কো জমে রেদ আবু হোম লারগে আটকার অন্ড রোগ কো কা নান বুয়ে ইনামেন আবু হোম লাগে চিমিন দরকারা ইমিন গেবু জমে চা হোম টিক টাইম লাগে সেতা পা আঞ্জা উঠেন তিয়া দরকারা অন্ড নিদে আঞ্জা গিতিতে হোবানা সাবিন দিন আইন মাইনতে মিট সিঙ্গি রাসাগে আটকার নিদে আঞ্জা বু গিতি রে সেতা আঞ্জা বু উঠেন নিদে আঞ্জা বু গিতিয়ান রে সেতা আঞ্জা বু উঠেয়ান রিও দুম সাবা রেনাও আবু চিমিন জুকা দুমো তিয়া ইমিন জুকা দো দুম নামো গিয়া ইনা কয়েতে আবু হোম বুগিলিকা পাইটিয়ে সময় রে গিতি অন্ড সময় রে উঠেন রে হোম কো লাপা নামিয়া অন্ড মন মলম কো রিও লাপা নামিয়া নিয়া কয়েতে বুগিন উড়ু লিকান কা উড়ু কাজি দো নিয়া তানাচি আবু গিতি তিয়া কান্তাচি চাদর কো সাপা সুতরে রিকে তিয়া অন্ড সেতা উঠেয়ানতে বুগিতে সামটাও কেতে বুগিতে রিকে তিয়া স্বচ্ছ অন্ড স্বচ্ছতা রিয়া এসুপুর মাতুয়া অন্ড মাধ্যম কো এসুপুর মিনা চিলকে সাবিন মুলি সাপা সুতরে টাইন রেদ নিজ রোগ কয়েতে বু বঞ্চাও দেয়ে অন্ড যা সাবিন লেকান রোগ কো কা নিতরিনা অন্ড হোম রে বুগিতে রিকে স্বচ্ছতা রিয়া মাধ্যমতে ভবিষ্য রে লাপা দো নামে গিয়া এন লোতে হুদেরেন হো করে সভ্যতা অন্ড সংগঠন বাইতিয়া উড়ু হুজুয়ে স্বচ্ছতা রে আবু পর্যাবরণ কো বু বাঁচাও দিয়ে সাপা সুতরে বাতাবরণ আবু লাগে পুদগেল পর্যাবরণ কো বাঁচাও স্বচ্ছ অন্ড স্বস্থ তাইন লাগে আবু ওকন তাহারেবু তাইনে অফিস করে ওকন তাহারেবু পাইটিচি স্কুল কলেজ করে ওকন রেবু পড়াও তানা ইনতা কো সাপা সুতরে রিকে তিয়া দরকার অন্ড এন জবরা কো কুড়েদান রে গে এড়ায় তিয়া নিপা তেরপা কাবু বেচা নিয়া কয়েতে রোগ এসুপুরে নিতরেন তানা নেলকান পাইটি কবু পাইটি চা আপনা উড়ু অন্ড হো কো সমজা অন্ড জাগরুক কো দরকারা এন ইনাং আবু স্বচ্ছ অন্ড স্বস্থ বু টাইনে আবু হুদেচি গোটা দিশম জাকে স্বচ্ছ বু টাইনে স্বচ্ছতা অন্ড স্বস্থ রিয়া এসুপুরে গারা সম্বন্ধ বিনা ইনা মেনতে স্বচ্ছ জীবন লাগে সাপা সুতরে দরকার
1: হাগাকো না তুলসিত রিয়ে আড়াংতে বার্তা পাইম কিটা দুলার হাগাকো তিসিং অন্ড মেন্ড টুটকে জাগার তানা আয়ুষ্মান যোজনা আয়ুষ্মান ভারত যোজনা ভারত সরকার পায়েতে নামো তিয়া মেন্ড স্বাস্থ্য যোজনা তানা নিয়া নিনা রিয়া সুবিধে সানাম হারতা হাসারে সূচিবদ সরকারি অন্ড নিজি আসপাতাল রে সামাতে নামো টাকা পয়সা কো কা লাগাও অন্ড 5 লাখ জং সামাতে ইলাজ চালাও নিন যোজনা রে ক্যান্সার নাস রিয়া কিডনি রিয়া হার্ট রিয়া সার্জারি লেকানা হাসু কো লোতে 24 কিসম রিয়া তানগা তানগা হাসু কো রিয়া ইলাজ হোবাদাইউ হাগামিসি কো আয়ারপা নিন্তা আমেন্ডো দুরেংবো আয়ুম লিয়া দুরেং তেন কিন্দো সিদিউ বান্ড্রা অন্ড আকিং এ জুড়ি কো